আচ্ছা জি বিলকুল ডের মিনিমাল বদাসি ভি কেনা আছে আগে বটে জি স্টডি ভি আও দবরাজি মতলব খপল কারুন চুকম দবে খতম কড়ি ওদে টে মানে মৌজুদ ভি পলকোর ফ্যামিলি মেম্বার সর মৌজুদ ভি আও দিন লবা আচ্ছা বরটে হড়লি ভি চা বন্ন ভি হড়লি আও চাচা হড়লি ভি আম প্রোগ্রাম দপর ইন্তজার ই প্রোগ্রাম তব বিলকুল ইন্তজার ই ওই বাচে প্রোগ্রাম তব সো করসি হাজি 88.4 ফ্রিকোয়েন্সি দেটে মানে চাহা লাগে বলি দো টোলো দা ডিজিয়া থার কলে এই দি প্রোগ্রাম কে আ দিল নো চা স্ট্রিমিং বানে প্রোগ্রাম টিউন কাড়ে দাই আগে তা ডিজিয়া থার কলে বিলকুল দা সুডের মি নওয়াল চা মতলব ফ্রিকোয়েন্সি আলতে কি চার না কে বি নো আ স্ট্রিমিং বানে হ প্রোগ্রাম আওরে দাই ছি www.omanradio.com মানে আওরে দাই ছি আলতে কি বক কারক পকে সিলেক্ট কে সফা ও ক্লিয়ার এজুগম দেওয়ার দায়সে প্রোগ্রাম হাজি প্রোগ্রাম কি বা খবরে তরিকি জি ও তাসু হ চুকম দে দে প্রোগ্রাম কি কল মেসেজ কল এসে কল কল দুপারা ডায়ল কবল এসে পিডি সেল নম্বর 0927291292 দি নম্বর ওয়ানে কল কল এসে মেসেজেস চুকম দি আবে তো বিলকুল কবাই 485831 আর একে বৌলি কে বাওয়ার কে স্পেস খপল নো মখপল ইলাকি নো বিয়বেসিয়ন কবাই 485831 ইয়ানি কে 85 83 মান

0: আজি কল তরত সি কাসি কল বনি সিম্বল শো কো দেখিম তনা দি আসসালামু আলাইকুম জি সো খবর কি কেম জানা
1: আলিমা আরমান ফ্রম বনগল নাপরে
0: জি আলিমা আরমান দা প্রোগ্রাম কি হর কে লিয়ে বখير হলে বনগল না
1: না তো মানে না স্যার ইন দা সেই
0: জরি আলহামদুলিল্লাহ জবিল গটিক জায়গা তো সেই আমি
1: নিশ্চয় বরাবর একটু দোয়া গানে
0: খাজি প্রোগ্রাম ওরবে
1: প্রোগ্রাম এর ওস রাখো আছেন নিন কল কামা মকর না রং মোচ আরে বের গলা দা প্রোগ্রাম ওস রাখো
0: ডেরা মনে না ডেরা মনে না খাজি ওস সে বলা গো টপিক দেন দে ওরে দলাই
1: না মানে দা বিস মেন্টার দা হলো ডেরে হাবার আছে ডিজিটাল ওরা মানা সে লি কালো লাগে
0: তরঙ্গি
1: যাও
0: হুম ডেরা মানে না ওকে লাফিজ ইউ জাহান মানে কল করে

যেরকম আইজি দে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ কে পি কে যেরকম দেখে না আগে তোর বিলকুল সুবরা হ্যাঁ পুলিশ আফসারান যেরকম দিয়ে এলকার দিয়ে গে তা বিলকুল মারাসলা যেরকম দেবা গাইদা তোর বানে জারি করে শুবে দা যে হার কিসম মতলব সিয়াসি মার্চ ইয়া রিলি ইয়া জুলুস কে শিরকত ইয়া সহলত করি না যেরকম দে মানে কড়ি দি দেবা যেরকম দে এস কিসমা পদে কে শিরকত না কবি ও দিন লোয়া সরকারি যেরকম ওসাইল দি গাড়ি দি মশিন দি আলাত দাব হ পদে সরগরমাই কে নয় সে মালিজি নো বাগাইদা তোর বাঁধে মারাসলা যুগম দে জারি করে সেবেদা পুলিশ হুকাম তরফ না জারি মারাসলে মুতাবিক ইসলামাবাদ হাইকোর্ট অফ ফেসলে রোশনাই কে পুলিশ আফসরান আর এহলকারো তা জরুরি হেদায়াত যুগম দে জারি করে সেবেদি দিল নোবল দা যে পেশাওয়ার কে সিকিউরিটি হাদসাত পৌঁছবাঁধে পেশাওয়ার সিভিল সেক্রেটারিয়েট সমেত আহম চুকম সরকারি দফাতির দি আগা ফৌরি তোর বাঁধে হালগড়ি সুবিধি ও দিল নো পুলিশ লাইন্স চুকম দে গেতা দ দাহিল দিল বাঁধে পাবন্দি লাগাবলি সুবিধা সেক্রেটারিয়েট জরাই মুতাবিক সিকিউরিটি থ্রেট পৌঁছবাঁধে সিভিল সেক্রেটারিয়েট মৌজুদ সুবরা হ্যাঁ দফাতির দি পসল সেক্রেটারিয়েট কে আগা হালগড়ি সুবিধি ও দিল বা মুলাজমিন অফসরান তা চুটাই যুগম বাগাইদা দরবানে ওয়ারকড়ি শিবিদি